0: আৰু জীৱাণু চমি যাই কৰি যেন আৰু গছৰ চেৰনু ওপৰকে খাইদ আৰু পাইন যাইছে সেই বাটকে চুটি দেচি যাতে লাগি পাইন আৰু খাইদ নেই গলে গছৰ ওপৰৰ ভাগ ঝাইলি যাইছে আৰু পচকে পূৰা পূৰি মৰি বি যাইছে বেক্টেৰিয়াৰ লাগি যদি ই ৰোগ হৈছে বোলে ফুল ফল ধৰলা বেলকে ধৰিছে মাইটকে গছৰ যেন ভাগ লাগি কৰিছে সেটা কলা হৈ যাইছে আৰু মূল কুহি যাইছে যেন জাগানে ই দাগ হিছে তাকে কাটলে ফেন ভাৰছে আর যদি কবকর লাগি হিছে বেলে বাইগন গছর তল আড়র পতর মানকে ধরিতেছে আর পচকে উপরর পতর মানে বি হলদিয়া হইযাইছে এবে বাইগন গছনে লাগুথবার ঝাঁলা রোগ বিষয়ে যেতকি সব আমি কথা জানলু তাকে সুরক্ষী করে চাষ করলা বেলে কামে লগামা।
1: শুনিলে চাষের কথা, আকাশবাণী ভবানীপাটন প্রচার করছু গীত গীতাঞ্জলির কতটি ভক্তি গীত। কণ্ঠশিল্পী নমিতা অগ্রওয়াল গীতগুলো রচনা করেছেন বসন্তরাজ সামল, সঙ্গীত নির্দেশনা দিয়েছেন মনমথ মিশ্র।

0: আচ্ছা, তোমার সব রিপোর্ট দেখেলো? এইচআইভি টেস্ট হয়েছি?
1: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি?
2: আজ্ঞা হ্যাঁ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্ক দূরেই রুহন্তু।
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু।
2: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানায় থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ।
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু।
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।

আকাশবাণী ভবানীপাটনা, সময় বর্তমান দিন 11টা বাজি 10 মিনিট। চলিত অধিবেশনকু শেষ করা পূর্ব শ্রোতাবন্ধু শুণন্তু, আজি দ্বিতীয় অধিবেশনরে আমকেন্দ্রর প্রচারিত হওয়াকু থিবা কার্যক্রম সম্পর্কে সূচনা। দিন 12টা এবং দিন 2টা 45 মিনিটে প্রচার করব 2টি হিন্দি কথাচিত্রর গীত। সুগম সঙ্গীত শুণবে দিন 12টা 30 মিনিটে। কণ্ঠশিল্পী মানে হলে বীণা দেবী, শ্রীকান্ত দাস, বিদ্যুৎ প্রভা পট্টনায়ক, উপেন্দ্র কুমার মিশ্র, মীনাক্ষী মুখার্জী, অলেখচন্দ্র সামল। চাষের কথা শুণবে দিন গোটে 10 মিনিটে। মহিলা মানক পাই কার্যক্রম শক্তি রূপা শুণবে দিন গোটে 20 মিনিটে। আজি এতে রয়েছে লাইভ ফোন ইন। এলে আজ দ্বিতীয় অধিবেশনরে আমকেন্দ্রর প্রচারিত হওয়াকু থিবা কার্যক্রম সম্পর্কে সূচনা। আকাশবাণী ভবানীপাটনা এটি শেষ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি।

0: and the hunt is on for the owners of the quarry. The Delhi Police Special Cell has arrested four accused in a crackdown on ISI-sponsored interstate terror and arms network. Police said the accused were planning to carry out a terror activity in the national capital on instructions of ISI handler Shahzad Bhatti and his associates. During the operation, two foreign-made pistols, nine live cartridges and five mobile phones were recovered. Jammu and Kashmir Lieutenant Governor Manoj Sinha flagged off the first batch of pilgrims of the annual Sri Amarnath Yatra from the Bhagwati Nagar base camp in Jammu this morning. The 57-day annual pilgrimage officially commences across the twin tracks of Kashmir tomorrow and is scheduled to conclude on the 28th of next month. In Ukraine, 13 people were killed and dozens injured after Russian drones and missiles hit residential buildings in Kyiv as part of a broader wave of Russian overnight attacks. Local media reported that several explosions were heard across parts of the city overnight into Thursday. Air raid sirens sounded across the city and many residents took shelter in metro stations. Russia's drone and missile attacks come after Ukrainian drones targeted Moscow earlier this week. The southwest monsoon has further advanced today into entire Delhi, some more parts of Gujarat, remaining parts of Uttar Pradesh, most parts of Madhya Pradesh, Haryana, Punjab and some parts of Rajasthan. Refreshing showers in the national capital provided much relief from hot and humid weather. According to IMD, monsoon is expected to advance further into several parts of North India during the next 2 to 3 days. Benchmark domestic equity indices were trading around 0.5% up in afternoon trade today. The Sensex jumped 412 points at 77,335, while the Nifty added 119 points to 24,124 when reports last came in. In the FIFA World Cup, Belgium staged a stunning comeback to beat Senegal 3-2 after extra time in the round of 32 and qualify for the round of 16. Youri Tielemans scored a 125th minute penalty to seal a dramatic 3-2 victory and extend Belgium's unbeaten run to 17 matches. And with that, we end this news bulletin.
1: আপনমানে শুনুথিলে হিন্দি এবং পরে পরে শুনিলে ইংরেজিরে সংবাদ রিলে করে প্রচার কলু আকাশবাণী দিল্লি কেন্দ্রর আকাশবাণী ভবানীপাটনা এধর শুনন্তু চাষর কথা এথিরে এথিরে শুনন্তু ছতি রোগরে ছতিরে রোগ ও তার নিরাকরণ উপস্থাপনা করছেন প্রণতি মিশ্র।
2: আমার ওড়িয়া রাজ এবে ছতি কমেবার নে আগে অছে ব্যাপার হিসাব নে আমার অধিক নু অধিক চাষী ভাই মানে বি এটা করবা কি বি লাগুছন না কাই কাজে হেলে আমি ছতি নেই করমা বারো মাসে ইতার দাম মাছ মোষ ঠানু বি বলি যাচ্ছি বরস যাক প্রায় সবু সময়ানে ই চাষকে আজকাল আমি করিবি পারুছু বেলে বেলে বাকি ফসলর লেখেন ই ছতিকে ফুনি খুব গুড়া রোগ গুড়াই করি অমলকে কমাই দিছি হেতির লাগি আজি আমি জানমা ই ছতি নে কেন কেন রোগ জহ করি নুকসান করতেছি কেতেরা বীজাণু মানে ছতু কড়কে খারাপ করে পকাশন ইটা মানে জহ করি খরাদিনে করা যাওয়ার পোয়াল ছতু নে হেসন কেতবেলে কেনতা ডিঙ্গি ছতু বটন ছতু আর গোরস ছতু নে বি হেবার দেখবাকে মিলসি এনতা হেলে ছতি কড়র উপরকে ছুঁলে ঘেঙ্গল বাগির লাগসি আর কড় ভিতরকে কাটি করে দেখলে বেরঙ্গি হইযাইছিসি আর কর সরিকে সবা শেষনে কড়ি বেলু একা ছতি কুই করে খারাপ হইযাইসি এই বীজাণুর প্রকোপকে কমাবার লাগি হলে ভল পিয়াল নড়া ব্যবহার করবার সনে তাকে বিশোধন বি করমা ফুলকপি ভলিয়া রোগ গুটে বি এই ছতু মানক ঠানে দেখবাকে মিলসি এই রোগ ফিম্পির লাগি হিথিসি যহ করি পোয়াল ছতিকে কড় থিলা বেলে এই রোগ ধরসি প্রথমে কড় মানে বেরঙ্গি হিজাসন আর পচকে পচকে ফুলকপি বাগে দিশে আসি তেনকে এই ফুলকপির উপরে নে সাগুয়া সাগুয়া গুণ মানে ছাই যাসি এই রোগ ডিয়া রোগে গুটেক ছতিকে ধরলা বেলে আর গুটেককে ফুনি ডেকাবারটা পক্কা না আমি যদি ভল পিয়াল নড়া ব্যবহার নেই করমা কি ফুইরা জাগানে ছতি চাষ করমা বেলে এই রোগ জহ করে ধরতেছি আমি ছতি চাষ করলা বেলকে আর বি কেতেটা সমস্যা আসতেছি যেনতা কি বেলে বেলে ছতির মূল ভাগ ফুলি যাই করি টুপি আর নেই বড়ে না আর ছতি গোল হি করে রয়ে যাইছি ছতি অধিক টান হেবার বেরঙ্গি হিজিবার কি মুরকুটি হেবারটা বি ছতি ফসলের লাগি খুব বড় নুকসান করতেছি ছতি বাড়িকে যদি দরকার হিপাশে অম্লজান আর অঙ্গারকাম্ল গ্যাস নেই মিললা বেলে ই সবু জিনিস দেখবাকে মিলসি আমি যদি ভল বিহনকে

0: ছতি চাষ নে ব্যবহার নেই করমা কি ছতি ঘরে যদি অঙ্গারকাম্ল গ্যাস অধিক হইযা বেলে ছোট কড় মানে আর বড় নেই হিয়ে না যাতে লাগি অমল কমি যাবার দেখবাকে মিলছি ডিঙ্গি ছতি করলা বেলকে বি এই সমস্যা হইতেছি এটা তো আমি জানলু ছতি নে কাঁড়া কাঁড়া সব রোগ মানে হি করে ফসল খুব নুকসান করে পকাশি হলে এবে আমি জানমা কেনটা করে আমি এই সব রোগ ঠানু ছতিকে বঁচাই পারমা ছতি চাষটা আমি খুব কম সময় লাগি করতেছু বলে এথিনে রোগ মানকে ছড়াবার লাগি রাসায়নিক ঔষধ ব্যবহার করবারটা মুশকিল হইযাইছি হলে অবস্থা দেখি করি বেলে বেলে কেতে নিরাপদ রাসায়নিক ঔষধ যেনটা কি ফিম্পি নাশক আর বীজাণু নাশক ভলিয়াটা মানকে ব্যবহার করি পারমা মাদরক সবুঠানু ভল উপায় হেলা বিনা রাসায়নিক উপেনে আমি রোগকে ছড়াবার লাগি চেষ্টা করমা বেলে প্রথম কথা হেলা ভল সফা সুতরা পিয়াল নড়াকে ছতি চাষর লাগি আমি নেবার কথা চাষ নেই তাকে ব্যবহার করবার আগনু বিশোধন করবাকে বি পড়বা ইথির লাগি আমি আগ নড়াকে বুতরে থিবার পান নে এক নু দুই শতকড়া চক গুণকে গুলি দেমা এন্তা কলে পিয়াল ছতি জ হেবার সনে গোবর ছতি আর অলগা অলগা বাহিনীর ছতি ফুটবারটা বি কমি যাইসি আমি যদি অধিক অমল হোথিবার পিয়াল নৌছু বেলে ছ ঘন্টা নু আর অধিক বেল তক নেই বুতরে করি রখমা যেতবেলে আমি নড়ানু প্যান নিথরাসু বেশি প্যান নেই রহবাকে দেমা ছতি ফুটবার আরম করলা বেলকে ঠিক হিপাশে ছতি ঘরনে অম্লজান আর উকিয়া পড়ুথবার কথা বীজাণুর লাগি যদি রোগ হোথা বেলে দশ লিটর প্যান নে দেড় গ্রাম স্ট্রেপ্টোসাইক্লিন গুণগুলি করি জিটি জিটি দেমা ছতি ফুটলা বেলে ছবিশ নু বত্রিশ ডিগ্রি তাপ আর অশি শতকড়া লেখা ওল থিবার কথা মঝি মঝিনে আমি ছতি ঘরকে ফরমালিন প্যান নে বি বিশোধন করবাকে পড়বা যেন পলিথিন নে ছতি চাষ করুছু সেটা মনকে ফুনি ফরমালিন নে বিশোধন করমা সবুঠানু মূল কথা হেলা ভল কিসমর ছতি বিহন ব্যবহার করবার সনে ছতি ঘরকে আর তার চারড়র জায়গাকে ফুনি সফা সুতরা করি রখমা
1: আপন মানে শুনুথিলে চাষর কথা উপস্থাপন কলে প্রণতি মিশ্র বিষয়বস্তু থিলা ছতিরে রোগ ও তার নিরাকরণ আকাশবাণী ভবানীপাটনা আপন মানে কার্যক্রম শুনছন্তি আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর কার্যক্রম প্রচারিত হেউছি মিডিয়াম ওয়েভরে 248 মিটার তথা 1206 কিলো হজোগে এফএম রে 100.3 মেগা হজোগে এবং নিউজ অন এয়ার অ্যাপ মাধ্যমে আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর
2: দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে
3: আরে এইটা একদম সিম্পল এবং সেইতি পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
2: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে
3: আরে এইটা একদম সিম্পল এবং সেইতি পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস

0: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
1: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: જુગાદોદા જુહાર જુહાર જુહાર
1: જુહાર રે લેકડુ જુહાર જુહાર જુહાર જુહાર બાબુ લેકડુ
0: દોદા
1: તકે પાંચ બજા અનુમાન કે દેખલી
0: દેખલુ
1: ગોચ કેતરા ધરી કે આસુથિલુ મકે બડા ખુશી લાગલા
0: હઈ દોદા દેખનુ ઈ કોલા રાતી તુઈ મુઈ તો કથા વાર્તા હીતિલુ હે વન મહોત્સવ વિષય ને તો મુઈ ફુની ભાવલી બોલું ખાલી આમે એન્તા બૈઠક ને ચર્ચા કલે નહી હુએ આમકે ફુની ટીકે જાગતિયા રી કરી আগকে বড় ভাগে পড়বা
1: পড়বা
0: হেদি দেখ মু দশটা খনে গছ আনলি বললু হ্যাঁ চারা গছ হেদি আমার বগিচানে লগাইছে
1: বনে কথা করুছি রে বাবু
0: হাই
1: দেখ যেন আমার পূর্বা পুরুষা মনে আমার বাপ দাদি মনে যেন গছ লগাইছিলে সে গছকে আমি ভোগ করলু মাত্র কাটিবি দৌছু বুঝলু কি ধীরে ধীরে ধীরে আমি যদি গছপত্র দুইটা নেই লগাই মারে বাবু হেলা সবু কথা নিপাত হি যা
0: সত কইলু দাদা
1: আমার বেলকে দেখ আমার বাপ দাদি মনে আম্বুরলি মনে করে দিছিলে কেতে প্রকার তেতেল গছ জাম গছ আম গছ মনে লগাই দিছিলে সেটাকে আমি খাইলু খনেক টিকে গছ পূর্ণা হয়ে গেলে কোটি করে খাই দেলু জঙ্গলকে ফুন নিপাত করে দেলু ঘর দুয়ার বনেবো বলে গছ কাটি দেলু রোড ঘাট করবো বলে গছ কাটি দেলু আর কল কারখানা নারে সব গছকে কটা হেলা মাত্র গছ গুটে গুটে যদি আমি লগে নেই পারমু আগে আমার যে পু নাতি মনে সে মনে কেনতা করবে কো
0: দাদা তুই তো বলতো এটা গোটে চিন্তার বিষয় গোটে তুই আলোচনা করুছু এসিনা গছ মনে আছে বল আর চলি যাচ্ছে কাম কে দাদা আর ও গছ ফুনি দেখবাকে নেই মিলে না
1: সত কথা কইলু এবে যেনতা হিসাব কিতাব হেলা না বাবু তোর কথা ফুনি সতে দেখ রে বাবু সরকার বহুত চেষ্টা করুছন যে আমার লোক মানে কেনতা করে সচেতন হন মাত্র সচেতন যদি হি পারতে বলে আমার ই যেন অসুবিধা নেই হেতা না যেনতা দেখ এবে পেন নেই মারবা দেখুছ তো কেনতা বর্ষা দিন আসি গলা না মাত্র রে রে খরা হচ্ছে ইতার কারণ রে বাবু গছকে আমি নিপাত করে দৌছু তো সেটাকে সচেতন করবা লাগি সরকার আমার এই জুলাই মাসের এক তারিখ ঠানু জুলাই মাসের সাত তারিখ পথে বন মহোৎসব পালন করছন হেলা তো ইতার উদ্দেশ্য হেলা কেনতা করে লোক সচেতন হবে কেনতা করে লোক গছ লগাবে কেনতা করে কেনু চারা পাইবে এই সব জিনিস সরকার চিন্তা করছন আর সরকারের তরফর মাগনা চারা বি যোগাই দিয়া যাচ্ছে মাত্র যোগাই শোনা দেবে আনি করে তুই লগাইবার আছে তুই প্যান ক্যাঞ্চ দেবার আছে তেবে যেগির গছ হবা
0: সত কইলো দাদা খালি সচেতন হলে নেই হিয়ে তুই যেনটা কইলু নিজে ফুনি চেষ্টা করবার কথা
1: কথা যে বাবু এটা তো আমি আমার শ্রোতা বন্ধু মানকে কইনু তো এটা তো বন মহোৎসব চালিছে তার সঙ্গে সঙ্গে সেমানে কেনতা এই বর্ষা দিনে গছ দুটা লগাবে যদি বেলে প্যান মারবা আর গছ জলদি উঠি পারবা বেশি প্যান দেওয়াকে বি নেই পড়ে তার সঙ্গে সঙ্গে আমার সবুয়াড়ে গছ মানে লাগি পারবা তো বাবু এনতা কয়লা ভিতরে আমার বৈঠককে শিল্পী মনে আইলে না বল গানা বাজনা পরিবেশন
0: করবে
1: হেলা তো আমার শিল্পী দাদা কে জানছু কি নি
0: তুই কইলে তো জানবি দাদা
1: প্রতাপ চন্দ্র দাস আর তাকর দল বল
0: আচ্ছা
1: তো আমি গীত শুনু
0: শুনমা

0: বঢ়িয়া লাগলা দাদা যে শুনতু, খালি বঢ়িয়া লাগলা বলে নি হে,
1: অনুষ্ঠান তরফরু তরফরু আমার শিল্পী ভাই মনকে ধন্যবাদ দেবাকে পড়বা, ধন্যবাদ দেবা সঙ্গে সঙ্গে। তুই তো জানিছু আমার বৈঠকে ভিনে ভিনে দিন ভিনে ভিনে চাষি ভাই মনে চাষি ভয়ন মনে আসন, তো আজি হেন্তা জনে আইছন, মুই কথাবার্তা করুছে, তুই শুন।
2: আজ্ঞা আপনার নাম টিকে কহুন। আজ্ঞা
3: মোর নাম হচ্ছে প্রসন্ন নাথ।
2: হ্যাঁ হ্যাঁ,
3: দূরদূরি।
2: এটা কেন পঞ্চায়েত?
3: দর্শনী পঞ্চায়েত।
2: যে আপন কা চাষ বাস করুছন? আজ্ঞা
3: আমরা ভেনি করুচু, লয়নি করুচু, ই কুবি করিচু।
2: আর কা কানা করিচন?
3: আর তো জনা করিছিলু, কদলি করা হইছে।
2: হুম
3: হুম, গত পুন জগা হইছে।
2: যে আমি দেখুচু আগে যে আপন বড় সুন্দর হিসাবে চাষ বাস মনে করিচন, যে প্রথম করি কোন ইজন কুবি চাষ করুচন, এটা কেনটা কুড়া কুসা করুচন, কেনঠান আপনতে চারা কি মঞ্জি আনলে কেনটা কলে সে বিষয়টি কো নাই?
3: আমি তো গিনি অংশ দোকান নু বলনু।
2: হ্যাঁ হ্যাঁ,
3: দোকান নু আনি করে তাকে চারা পকাইছু, চারা পকাই করে তাকে রূপা রূপছু, সার টিকে দি করে কুড়া পিসা করছু।
2: যে এটা কা ভেরাইটি এটা লগাইছন? এটা
3: সরকারি কুবি।
2: আচ্ছা ইজন কুবি চাষ করুচন আগে, এটাকে কেনতা করি যতন রতন করুছন, বলে কেনতা ঔষধ কষা দৌছন, কা কা রোগ হেছি সে বিষয় কোন আগে?
3: আমি তো চাষ করুছু বি নে।
2: হ্যাঁ,
3: যেনটা জানমু কিড়া লাগলা পোক লাগলা অমক ঔষধ আনমু সাকা মাই দেবু।
2: বড় সুন্দর হিসাবে চাষ বাস করুছন, যে ই যে কুবি চাষ দি আগে বেলে বেলে কা হেছি কি কুবি মনে ফাটি ফাটি যাইছি, তো সেটা কা রোগ হেছি?
3: এটা তো খরা না পুন ফাটি যাইছি।
2: হুম,
3: বেশি সার হেলে ফাটি যিবা।
2: হুম, তো এবে এটা কে

0: যে থরে পানি দৌছন
1: এটা দুই দিনে দেয়া হচ্ছে না
0: আপনি বরসগুলা কবি চাষ করছেন কে
1: বরস সারা করছেন না এটা গোটে সরি গলা কে এটা আর থরে রুপিছু
0: যে প্রথম করে যে রুপি ছিলে সেটা কেনতা হেলা সেটা
1: সেটা মন বুনিয়া হেলা
0: ভাল হেলা কেড়ে কেড়ে হেলা
1: 2 কেজি নকা হেলা
0: এটা কেবে পতে হবা এটা
1: এটা এই মাস ধরে হবা না
0: বলি মাস পুরা পুরি কে হবা
1: হবা
0: ইজন কুবি চাষ আপন করুচন জেনটা নাই জানলে আমার কৃষি কর্মচারী মানে আইসন বতাসন কে
1: গুটে থার তো হইছিল আর তো নাই আবা
0: জেনটা কানা অসুবিধা হলে কেনটা করছন কাকে পচারছন
1: আমার ভল ডুবলে গলা পচড়াম না দোকান বালে কে পচড়াইছিল হ্যাঁ
0: হ্যাঁ আচ্ছা বড় সুন্দর করে আইয়া কুবি চাষ বিষয়ে কইলে ইজন বাইগন চাষ করুচন এটা কেনটা করে করুচন কেনটা কুড়া কুসা করুচন সেটা
1: ঠিক না ডাকা সার কত দি করে নিঞ্জা কুড়া করিব সব করুচন কুড়া লাগলে ওসো আনুচু মারুচু
0: আর এটা কেনটা করি হুড়া করুচন কেনটা করি কানা করুচন ঠিক কোন আইয়া
1: ধাড়ি হুড়া করছন আর
0: কেতে কেতে ছাড়ি করি
1: এতে ফুটে ফুটে ছাড়ি করি
0: আচ্ছা গুটে হুড়াতি এটা কত লাগাইছন আইয়া
1: এটা দুইটা তিনটা দিয়া হইছে গুটে আড়ি না
0: এটা কত জায়গা না বাইগন চাষ করিছন
1: এটা কম 4 ডিসিমি কোন হবা
0: আচ্ছা গুটে কথা কোন আইয়া বাজারে সুন্দর সুন্দর বাইগন হলে লোক নেছন আর কিড়া খাইছে বলে মালিয়া দিলে ফোন নেই
1: নাই না
0: কা কা কিড়া খাইছি
1: এটা তো

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আপনি শুনছেন সমবেত কণ্ঠরে দেশবন্দনা, পরিবেশন করছেন নীলাশৈল কটকর কলাকার মানে।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: আপনি শুনছেন হিন্দি ভক্তি গীত আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর। শেষ ভক্তি গীতটি গাইছেন মান্না দে। গীত রচনা জগৎগুরু শ্রী কৃপালুজী মহারাজ, সঙ্গীত শ্যাম সাগর।

0: খুশি
1: বাসিনে পদে কহিদেলা যে রিসা হেবু কে
2: বনে লাগলা কে
3: জীবন ছাড়ি গলা পর লাগুছে
2: এটা তোর মা বুয়া তোকে কালিঠু কেতে খুজানুরা করুথিলে জানসু কে কিন্তা সে এই বিমার দেহে গাঁ ছাড়ি করে পলে আইলু
3: মোকে আর নেই পচার না হে বাঘ ধরা দিশারি মোকে বড়া গুলগুলা কলারে
2: কিন্তা কথা গোটে কৌচুগা

0: ভিতিনা হল গাড়ি খনে তো নাই লম্বে হিয়ে না এই কাগর মোর খারাপ হয়ে যা বলে এটা তো ভুই করে নবাকে পড়ছি না গা
1: ই মর বাকি বঁধবা হেটা হলগর কথা মা তোর বঁধবার লোককে বড়া মুস্কু হয় বাবু
2: কেন গোটে মোকে ফিকি দিও না দাদা মুই আর নাই বচে না
0: টিয়া আমার কথাকে তুই কাই করছিস শুনছু গা হ্যাঁ হে দে জানুকার দাদা তুই বড়া জানুকার পড়া হ্যাঁ এনোর তোর কথাকে নেই পকাবো গা তুই
1: মোকে রাগ নেই করা রে চল বাবা রে চলো
3: ছি রে ই ধর্মলা নুনি কে খাবে বুঝছো আর ওই বিসরাইন কথা মনে ফটকারু চ যে ছি ছি
1: তুই তুম পর গা সালা সালা তোমার কথা না পড়ি করে এত কি হরিয়ান জঙ্গল তি দুই ঘরা কেন্দ্রি রেলে তার চুকে শিকার দুইটা মিনি বেসা হো
0: এ দাদা দাদা এনে এনে শোন দেখতো কেনটাটা করে আলা পড়া লাগুছে আমার বাটে দেখতো
4: এ দাদা এটা আছে আমার কাটা জি হ্যাঁ হে দিশারি বাগি তো দিশুছে
2: দিশারি মুখে ঘর কেন বাটে নি চালো গো দাদা মুখে আর গুটে কেন বাটে নি চালো
5: তমনে সবে কাই যৌছ গা এটাকে তলে উতর উতর
3: জোয়ার জোয়ার দিশারি জোয়ার তলে রকো গা
5: ইতার দিনে ডুমা চকিছে ভূত সমিছে ভূত
2: মোর পেট বড়া দুখুছে ভূত নাই ধরি মোকে নাইছি নাই এই কথা ঢুড়ুছে এটা তো নাই ঢুড়ুছে
5: এই গুচো গুজরে সবে মুই ছনে দেখছি ইয়ার কেন নবরং লগাবা
2: ইমকে ঘাঁটি করে সর্বনাশ করে দিলা না ইমকে মারি দেবা গো মোর কথা টিকে শুনো গো
5: জঙ্গল মজা দিয়েন তা কথা কই কই গুটে গুটে কে টটি মারি দেবা ইতা সামান ডুমা নেইছে তেতেল গছর মটিয়া লাগিছে মটিয়া জানিছ ভকুয়া ভাগির দেখুছ কানাব বুঝুছ কি নাই
3: তুই তো সব কথা বুঝছু দিশারি আমি চৌছু না তুই তাকে সমালা
1: কেন কেন বাটে যিবা তো যৌ আড়ে বুয়া মুই চাললি হে জঙ্গল আড়ে তোমে বুঝা বুঝি হউছ না গা হে মুই পুনি
2: চুচে মগে ছাড়ি নাই দিও মগে নাই ছাড়ি দিও
5: তোকে বন্ধন পকামি দেখ মোকে দেখ
2: নেই মোকে ছাড়ি দে মোকে ছাড়ি দে ছি
5: উঠবার লাগি চেষ্টা নেই করবু এই ফের কেন বাটে ভাগি জিবি বলি ভাবুছু কেন
2: মোর কিছু দোষ নাই না রে দিশারি মোকে ছাড়ি দে মোর বাটে মুই জিবি মোকে ছাড়ি দে মোর বাটে মুই জিবি মোকে ছাড়ি দে
5: এই কেন আড়ে ভাগুছু কেন আড়ে ভাবুছু বেটা মটিয়া ডুমাকে আকট করবাটা মকে বনে করি জানা আছে
2: ছাড়বি

0: 있을 거다. 쭉! 쭉 못 살려.
1: Estoy muy necesitada. Estoy paso. Estoy con la mocachita, marido, mi baluche.
0: Muy chenta, coche. Hey, pasticha, le le morbu.
1: Charme. Char. Char. Porque más que ella. Neya, coche. Nahele. Muy to mormi, mormi. Tazo que toque punibarmi. Posu.
0: ¡Sí! ¡Ine arquen, mina y nagarupa!
1: ¡Toque! ¡Doc! ¡Doc! ¡Mar! ¡Mar! ¡Mar! ¡Mar! ¡Mar!
0: হেনে চকমক কুচে কাইসিকা দেখো দেখো দেখো দেখো রতন পথর হিতেবারে ই জঙ্গল তো হেনতা খুব পথর আছে হেলে ফুনি হিতিবাগা জানুকার দেখু তো এটা এই রূপা কাইছে দিশারি তো কৌথুলা এটাকে ডুমা চাপিছে বলি করি যা আর কেমতা সে নেই লুকি লুকি তার পিছা কলে জনা পড়বা যাই দেখ
1: মোর মাগো কাঁদু কাঁদু খুঁজে বা কে এটা নে কে নে গাগর থরি যাচ্ছে বা টটি শুকি যাচ্ছে একই জঙ্গল মজাতি মুই একলা টুকেন হেদে হেনে কেন গোটে ঠিয়া হেলা পরা লাগুছে এ বাবু এ দাদা
0: ইতাকে ডুমা নেই লাগি এটা মনুষায় হাঁদি হাঁদি হ্যাঁ পথর উপরে কায়টা করছি গা ইবা পড়বা বেলে গলা দেখছি তো দেখা ঘুটে গা
1: আর কে মোর কথা কে বুঝবা
0: আচ্ছা ই তোর গাগর তো ডুমা সমি লা ফের তুই।

0: করি এতকি নবরং বার করুথুলু কত
1: মরি পেড় দুখা আজকে চার দিন হেলা না বাহারিছে মাতা আমার ঘরে মর কথা কে কেন ফোনে নাই শুনলে এই কমলার সঙ্গে দিশারির পাশে ছাড়ি দিলে আর পলালে আর তারপরে